কালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাই, তার মধ্যে ছোট ছোট দেয়।